0: হায় প্রিন্স,
1: আকেলে হো
0: সাদি মিলে কি
1: প্যার ভি নেহি
0: হিনানে আবে তো প্যার ভি নেহি কিয়া